বলবল ললে ধন্দা দেয় সরগলাত বলবল গারা দিদি গে পলুশন গে গাজরা খুনুগে গাজরে অর্বশে।